সপন দেখিছিলি, জিরি জিরি জিরি জিরি কয় নিজরা বব, তোর বুকুয়ে দি এটি মিঠা নিজরা বব, মরমেরে আকোয়ালি নিজরা বব, তাই পাই তোর বুকু খান রখাল হব, একনে পালি হ্যাঁ ভাঙিল নে তোর অহংকার।

0: পাৰিলি কি পালি তই
1: বহু ভাবিছিলি তোর বুকুত আছিল হেনু রূপ রূপালী হেনু কলিজা খান্দিলে পায় সোণ সোণালী সোণ খান্দি নিব তই রূপু হেরুয়ালি পালি চন্দা মাথো তই বুটলিলি কি পালি ভাঙিল নে তোর কামিহার ওই শুকান পাহাড় ওই নীলাজ পাহাড় তাকে লইছি ওরি মর মর মর লাজতে মর ওই শুকান পাহাড় ওই নীলাজ পাহাড়
2: ওই শুকান পাহাড় ওই নীলাজ পাহাড়।

0: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতার কাষ চাপক।
1: Our voice gets you heard everywhere.
0: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ করবলৈ আর সরকারি আসনির বিষয়ে অবগত করাবলৈ আমার ফোন নম্বরটি।